फिल्म का नाम है मेरे दोस्तों आकाशदीप। रफ़ी जी के आवाज़ में सुंदर सा दर्द भरी और प्यार भरी बयान आपको सुना दी है। मुझे दर्द दिल का पता न था, मुझे आप किस लिए मिल गए। चलो मिल गए तो साथ मिलकर और आगे सफ़र को बढ़ा देना। एक मुसाफिर एक हसीना, आपने सुने इस गीत से पहले की बहुत शुक्रिया, बड़े मेहरबानी। उसमें भी रफ़ी जी और साथ दे रहे थे आशा भोसले जी के आवाज़ में। हमने मिलकर और श्रवण की है एरस खेन ऑप्लोसिंग फिया क्लाखन। नो नो Er is geen oplossing via klagen. Het lot verandert met de inspanning die je levert. Wat heeft het voor zin om onderweg te stoppen? Het heeft eigenlijk geen zin. Dus himmet behou, age behou, chalte chalo. De bestemming wordt bereikt door te lopen. Jee haan, apne tik suna. De bestemming wordt bereikt door te lopen. Hoe lang zul je bang zijn voor een test? Moeilijkheden kom je overal tegen. Moeilijkheden kom je overal tegen. Maar degene die een nederlaag niet accepteert, zij die dat niet accepteren, zelfs niet nadat ze verloren hebben, alleen hij of zij heeft dan geluk. En ik denk van dat u ook een van ze bent.

दिल लगाना, दिल लगाना, गीत का बोल। द प्रॉब्लेमन इन हेट लेफन हुफेल हेट एर ओक सैन वर्दन ग्रोटन door je zorgen te maken. Ze worden kleiner door te zwijgen. Ze verdwijnen door geduldig te zijn. En ze veranderen in geluk door God te danken.

शाबाशी जियो राजे आशीर्वादनम। क्या गाता है टैलेंटेड सिंगर फ्रॉम सूरीनाम मैस्त्रो प्रशांत राम जतन का ये अति सुंदर कॉफर सॉन्ग द फिल्म। क्या बात है दिखा जाए दर्द। फ्रॉम द मूवी महबूबा होना चाहिए ब्यूटीफुल सॉन्ग। किशोरदा का एक कॉफरत सॉन्ग है और लता जी का भी ये गाया हुआ ये अति सुंदर बयान। समय पे प्रिय श्रोताओं वक्त आ गया है ना कुछ ज्ञान के बातें हो जाए। पुराने जमाने और इस जमाने के कुछ विद्वानों कुछ पढ़े लिखे लोगों और कुछ मशहूर मशहूर लोगों ने आजादी फ्रीडम छुटकारा के बारे में अति सुंदर सुंदर ज्ञान से भरी हुई बातें लिखी है यारो, जो मैं आप सभी के साथ बांटना चाहता हूँ। ये यश उम्मीद लेकर कि इन बातों से कुछ ना कुछ तो हम लोग जरूर सीखेंगे। तो जरा गौर फरमाए। अर्ज किया है श्री अल्फ्रेड डेलप है वसन डाइट येजुइट फर्सेट स्ट्रेडर एन फिलोसोफ एन लीफ्ड वन 1907 tot 1945 kort geleefd। और अल्फ्रेड डेलप ने कहा है आजादी के बारे में यारों की het geboorteuur van de menselijke vrijheid is het uur van de ontmoeting met God। आगे में कहा है श्री पीटर कैरी है इज एन ऑस्ट्रेलियाई स्क्राइवर गेबोर्न 1943। और पीटर कैरी ने कहा है आजादी के बारे में यारों की het geweldige aan het gebruik van het verleden is dat het je de meeste kolossale vrijheid geeft om uit te vinden. Het onderzoek is natuurlijk noodzakelijk, maar niemand schrijft een roman om dramatisch te illustreren wat iedereen al weet. Agime Kahai Sri John Dos Passos. Hij was een Amerikaans romanschrijver en dichter en leefde van 1896 tot 1970. Oh, John Dos Passos, Nikahai Azarike Barmiaruki. Het is bijna de moeite waard in het leger te zijn geweest, enkel voor de vreugde die de vrijheid je geeft. Asata Shakur, zij is een Afro-Amerikaans politieke activiste. Geboren 1947, al Asata Shakur nekahi hei azadi ke bare mein aroki. Het is onze plicht voor onze vrijheid te vechten. Het is onze plicht te winnen. We moeten van elkaar houden en elkaar steunen. We hebben niets anders meer te verliezen dan onze ketenen. Veldham. Hij was een Engels schrijver, leefde van 1602 tot 1668. Owen Veldman nikahai azadike barmiaroki. Het komt niet vaak voor dat een rijk man religieus is, want religie betekent en predikt terughoudendheid en rijkdom zorgt voor een onbezorgde vrijheid. Sri John Maynard Keynes. Hij was een Brits econoom, leefde van 1883 tot 1946. John Maynard Keynes, nikahai azadike barmiaroki. Het politieke probleem van de mensheid is om drie dingen te combineren: economische efficiëntie, sociale rechtvaardigheid en individuele vrijheid. Robert A. Heinlein. Hij was een Amerikaans science fiction schrijver en leefde van 1907 tot 1988. Oh, Robert A. Heinlein, ik ha hij azadike barmiaroki. Het recht om dingen zelf uit te zoeken
is de enige echte vrijheid die iedereen heeft. Gebruik het. Agemekaisri Jeanette Winterston. Zij is een Brits schrijfster, geboren 1959. Oceanet Winterston, Nikahie Azadike Barmeroki. Hij begrijpt niet dat ik graag de vrijheid wil om mijn eigen fouten te maken. Thomas Paine. Hij was een Engels-Amerikaans filosoof, liberaal en revolutionair. Leefde van 1737 tot 1809. O Thomas Paine, ik hae azadike barmiaroki. Hoewel de vlam van vrijheid soms ophoudt te schijnen, kan haar brandstof nooit verdwijnen. En de laatste van vandaag kan hij Jeremy Bentham. Hij was een Engels filosoof en jurist. Leefde van 1748 tot 1832. O Jeremy Bentham, nikahai azadike barmiaruki. Iedere wet is iets slechts, want iedere wet is een inbreuk op de vrijheid. Tumhari pipri saathiyo, abhi aap kuch kahawte, kuch udaharan sune, jo azadi, vrijheid, chutkara ke baat bare mein jaate hai. U heeft net kunnen luisteren naar een paar zeer leerrijke citaten die over de vrijheid gingen. Ye ashami lekar in baaton ko main sunaya aap sabhi ko ki kuch na kuch to in baaton se hum log zarur seekhenge. Agla bayan sunane ko ja rahe hai yaro zor se aap sarnami sangeet suniye aur tor se sarnami sangeet se maza lijiye. Agla bayan सुनाने को जा रहे हैं आप सभी को, कैसे हम लोग भूल सकते हैं ये महान कलाकार को जो इतने मीठे मीठे गाने हम लोगों के लिए गा गा कर छोड़ के चले गए. द वन एंड ओनली, उन्हीं के याद में, उन्हीं के आवाज में, जिगरी दोस्त छोटा भाई, द वन एंड ओनली मैस्टर शहीद वाहिद हुसैन.